Diek, malu ko finti sarana na ingno akompani na ingno radio liberar tiro hotu, hirane mak muzi kira hulu kira. O si familia akustik ni yang hotu itu, halo, o si saudari sau kala, ya maske ola o sau na ingno, maske o maklao sau na, hao maklao sau ni na ingno na. Mas saudari siala. Ane sama muzi kira hulu kira, hori lo kena itene sur malu bawa ing kalang. Tamane habelu maris hakar kato na fati hau ni kalan dia ke dali retan bono ti dali retan ba malu ko vin ciro tu nepe mokor tau sintu ni jala frekuensi radio liber radio dili 95.8 MHz nomos kompanya la program kalamura kamu tu ko hau belu maris iya studio radio liber radio dili no kar kato informa dali retan ba vin ti ciro tu kata kita ni program kalamura Hanesan programa dene beke dari dedikator ke programa nebe makan imasong. Hanesan kalam bye bye nye. Hanesan programa bye bye. Itu mana iya orang suruh ni larang. Hau belum mari sekarang kata voice pasu libre bawa bincir hotu. Orang sisi ala radio libre ada dili. Hakar kata mana komentar rumah iya studio. Bele. Hakar kata lebih bincir tu ni komentar bele. Nomor request musik hakar kata toka studio bele deh. Terkini informasi penting di rumah bele iya. Ida boleh bele mus bawa partila bermal karik. Kontese iya kalang irene. Nabi Ovin ciro tu bela mana mesaj sama i Facebook Radio Liberal Dili orang dalam halal live. Ino mesti TikTok Radio Liberal Dili orang dalam halal live. Tetapi program ni fokus iba iya like komentar we story. Ino mesti request musik ya kata kau musik sih raya story. Tapi mana kita lu mana mesaj sama i hehe. Atuh ya talu ramai radio. Balam kerja tu lah Ovin ciro tu ni komentar we story. Bela kerja tu se familia. Atau telefon rumah atau para bincang rumah family sih itu beredar. Nah betul rumah itu langsung lagi kira soal mesej yang dahulu kita khusus ini mana. Nah bi, yang pertama dulu kita selai kalau dia ekban bing amoi nomor sba Sheila, Bino, Melia, Aking, Anata, Gori nomor sana bing Emanuela. Nah saya lupa nak le mention nara, bono itu. Nah betul rumah itu lekir sama mesaj yang dahulu kita fong ini subar hela biasa ni nungka mai subar mas derpenter ni subar ane sang masih lu ke kotuk ayih ya oin dia domi masih kotuk subar fali mesaj yang masane sana ya oin dia domi masih kotuk tetap subar masih lu ke kotuk cuh oh sana bingam mai mana di mama maris dia kalau espera kata kang mama maris dia kia grades stabil ya lawan sana bingkui Enalo drama fali ba maris eng maris. Halo drama sa tu dia laba binsa sa tu dia laba binsa kata mau maske itu lah lasai naim ba malu nama so si darah si saudara saya kalau wajin orang yang foto ne wajin orang yang foto nu ringgalai pasti lah. Nebet tengku baru nana bingku. Panati mau ajar di dekala musik aning kalang ide bahani man zona sebe makalane foing my visita ami. Oh dia kalang di man zona sebe foing visita ona family sira. Nebe kalang di family sira tu thank you bro na. Ya kalang di ek mau maris. Hehe ana binga mai amna sa faling. Mau mas ke itu alasan nai ona mas memori nebe mak momentu ne okuda helama hau. Ia fuang nama si buat ciluk tan sepera kata usi anoin usi saudara saya kalah wah hira tur mesak hei pasti lah ini memang kelas saudara sekali kita ni masa lalu dia kita kuni si kita kuni si malu kita kuni si malu afu kita kuni si domin hehe aku siapa aku atene domin lah lah bro mentang susah tapi satu luo mas kita lah saya naik bermaluana. Livali tambono, bono itu salam mong maris ya, salam sana mongku Doni. Ayah, mana sa vali ba takau ne? Iku no i saat yang mai iku no iku masal jitu vali gosta fu vali. Ita lah saat yang masal no iku dia vali, mai dia parturi okos det noi. Abinya mai turi okos mana ne? Okos mas enak lah. Okay, mam. Fala para vez para mam Paul RGM ne bem com hello Tina. Yeah, para vez para mam Paul ne bem com hello Tina. Vira na rua, hein? Que todo mundo tap tap layer, hein? Que nebe tap tap layer, and then. E tu fala mais tang, hehe. E com nós malanço e all cost date. Abi nha mãe. E com nós até tem mais dian mam Maris sabe all cost date. Urgi Maris ma que lete net. Ambroi abi nha mãe all cost mos. All cost mos ena que lá. Uhu! Dia kan bing. Thank you. Bono, bono.
ওসি মারছে তো করে রে দেম বন মাউ দিয়ে গেল সালাম ওসি দিস ওসি লিখছে তো করে রে আনা ন দিয়ে গেল দিয়ে গেল বলই কেতাই এসিগির মেন সাহায্য রে তেন হ্যাঁ ওসিয়া বিঙা মই দিয়েস নে মারিস অকস লেতেমস এনা কেলা লস অকস লেতেমস এনা কেলা নে সান্ডে ইহি আহাই থ্যাংক ইউ বাই গিফট এদিন অকস লেতেমস এনা কানে সান লেসা এনা কানে সান সি লালিউ মারুসা সে মাদিয়ং নেনে ফালিবা হানে সান লেচা এলি ফালি তান মেসাজ সে লোক তান হুসে সে নিয়ে মানে আর মই বিদা ওয়ান লাকলে উরতাং নারা তা ফলে আর মই সিনে ওয়ান আমি তেনে সা যার সাম সিনে সা গাছ আবিস দিয়া আছো হে হে দিয়ে কানা মাংকু এতের ফার্মাই দিতে লেতাম ফলে মেসাজ বারো হ্যাঁ কে হুসি বে তো সাতো তিকে পাতে হ্যাঁ বন কাকা বন মশান মাংকু দিয়ে কালাই এলি ফালিতান কাকা সিরে দিয়ে গেলাই হিয়াস তা বিলে আনবা আনু সরা আমি দিয়ে দে তোকে দিয়ে কেন মাংকু নেবে কেতল মাস ফালো ফেলো কেতল মাস ফালো ফেলো এখন রাডিও হ্যান মারিস ময়ে এন ইকোনমি আমি এতে ফ্রেন্সি নেবে না ফাতি তো অনেক কালান দিয়ে কালাং সলক বনাতে না ফাতি বা ওভিনতে সোনাইন সিরো তোর তাম সিস্তে লাই মনি সে পিউ না মন সি রাই লিউর না বা হে রোনা হেলা কারিক বনাই দি আপশন লাই কালান দিয়ে বিকে কে দিয়ে গেলাই বিকে কে হাদের বিকে কে বনাই দি নমস লস পালোস এছাড়াও রাও দিয়ে গেলাই বাউকা ওরাও ন করানো বিকে কে রাও ন করানো মানে তো তো বনাই দি নমস আইলে মর মেতান মন তো তো সুকার মুসাং হে দিয়ে গেলাই নমস আইনারু মানুফাহি কালান দিয়া নমস কবলিমা বনাইতে নমস এরমেরা কফে আনান বনাইতে নমস ববনারু কারান দিয়া সালামাত মালাম এই নমস এতাসে সরিং নেবা আতা উরু নমস ওই কুসি বনাইতে এ ওকে আমি বিকে কে দিয়া খেলা ওকে থ্যাংক ইউ কাকা তিনাও বনাইতে বনাইতে মারিস দিদি কেলা মিউজিক আমি মা ক্রোন হেলা মারিস নিলে মিউজিক লে তো সেন্ডারাং সান্ডারাং হাতি ওকে মানে তু তো সেম্পরে দিয়ে ওকে থ্যাংক ইউ মানে তু তো আনসার হো তো লিলি ভাই ওয়ান কালাং নেবে ইয়া এস্টাবিল হেলা ওইসা মুনিসিপি সেলুক ফেলে দিয়ে গেল আইনার মাস দিয়ে দিয়ে খো তো ওকে একরা দেশে বনো আমি এর মেরা দিয়ে গেলা ওকে এর মেরা এর মেরা আইনারু বিকে কে নমস মানা তুতু দিয়ান স্টাবিল হলু তুরে আগে উজে এলভি ডিএম বনাই দি কাকা বনাই দি মস দিয়ে গলায় ইলিফালিতান লিফালিতান তা বানাবে মানে সান্ডারাং হাতি আউনে সিনেলু সাথে ও সান্ডারাং হাতি লে তো বনাইতি কাকা হ্যাঁ বনাইতি কাকা আমি ইহা এলেও ডাইসলি কুজে মস দিয়ে ঘো তোমা ওকে আইলেও ডাইসলি বনাইতে উসি লেও কাতে এলিয়াম বনাইতি মা তোকেলে মুজিকে মাই আমি মাং আলিম বাইরু লারাং লিলিউ বাহনে মাং পলি নেবে মাক সফরে হেলানে দিয়ে নেমা কসিদে মাকে ফ্রেশ হেলা পায় মম পলি কারে কি তার মুজিকে ত্রিশ তির মা কারে হেলাবে হানো বারাকে নেবে ফোরসান ফাতিয়ান মাং Bonito, la liga no embarac. Vele y el problema se va a cantar. La liga está importante, le va a ver. Problema referente. Se a luita la contenti. Ay, nada más día, Joto. La temi a mi lixane. Ay, los, calan diego lixasira, sorry. Los, lixasira. Bonaiti lixamos. Ay, los. Vamos, ayuda por la... আজিরা ফলে লিফোন দিয়ে বা মেকানিক লাই তাম্বা হাদিয়ে মোটর না ফাটিং আত নে আকে নেবে লিফোন বা মেকানিক সিরে হতো এলাই
Nebe buon trabajo, samanga da fati. Ba mecánico sero te tanto careta. Vamos ba motor. Ba abiam he. Abiam makanya na tu. Nebe lili ba mecánico motor sira, careta sira. Servicio karik thank you focus. Hadia masan karik thank you hadia. Hadia kudar, vamos sita kudar utenia. Familia nomos kudar utenia dobeng. Karik hadia makladia na fatin karik. Koko pasensya dia ulang fali, dia ulang fali, atunne emne motor bele dia fali, atunne em bel tafiar na fatin baita, atunne to tempo rumah karik, em selur maita. Tamane pasensya na fatin, mekanik ni sempran sene. Kon motor kon ulung mor sene sempran sene, importante mak kana man sira pasensya na fatin hori koko adia na fatin. Karik la karik ni na usuba kolega sira. Ha motor ne wadia dia mas dau ke lafa koko. Koko ya manera rumah bele cek tok file nebe bon service ban ma mekanik sir hutu haune muzike ma maris ma katene abrigada bara kan ma oke nada mo si ha ma tene fali ba ha ula tene ida mdm fala ma tene fali ne zura ne ula tene ida cha liu fali ten candarang hati. Oke, letosan tarang hati dia. Kita perparadu sih di tegas ya. Ana mam Felis Bonoiti, Lili Hanfa Bonoiti. Oh, Fidel Nian. Oh, Fidel Nian, Fidel Nian debe. Musika fong mega. Iga dene bene. Itro familia. Irene kabi kunoi hake usi sang lidian bonoiti bonoiti mos. Bonoiti ne mau. Oke tu hauni bonoiti ba familia sira hotu ye beslau mana beno lisi mori bonoiti. Ana mam felis dia kala ana mam felis bonitu. Sorry ana mam ku kalan dia mos ba mana mana lili. Namos ba familia botel MC Sirohoto, thank you Barona. Ya na mantaro bonito, mantaro bonito, dia kelai mantaro. Ikan fon bahira makta maktang, ikan dit matama mas. La faiki hoto kala fanto la faiki lai la faiki lai ya. Ana mangku bonito nebe, thank you Barona na mangku. Espera kata ke bawing hala promosam dia kelitan. Lili ya ikan yang ana mau raid sino. Ya lili fali tanya mensaje sih lu kan harus sini ya mana mensaje lah iya. Ini belum siapa. Ita babi ita ita luar malu babi halai natar lagi kan sa. Halai natar fali. Dia kemarin terona musik halai bah. Sandarang hati hotia makita aku lihat mensaje balu hotu makita kasam feelnya musika.

লিভ আলিটেন মেসাজিং সেলু টেন হোসে সাইয়া মানে আগে আগে হগে দ্রুস ওগে ওগে দ্রুস কেতো লুন্স ফাই ফাই গিফ গিফ বা মাল না ফাতিং এ আসে লালিকে বারাক লিগি দে রোরিত মাস লস অন সা সেলু কুই মিনিয়াম বা লিভ আলিটেন হাকে মা মুজিক হামলা হামরো কে কারে তকালাবা তাম্বা হাওয়ারে বাল বালু হামলা হেলা হ্যাঁ হামলা হামরক নে উসি রে ইংরেজা মা কি হ্যাঁ এনি ইয়ে ইতা লাগে রে হামলা হামরক আমি সি হামলা হামরক আমি লিমাং আইন কলেং ওরিবা ওই বামিসা জারান্তে না বারাস কাতিয়া না উসি রে মানে না ফালি তো সে মাই রুসিতা এইটানে উচিত মুজিকের মুজিকে মিশা নিয়ে মাউ মসি অনকা কাতুরে এলাম মুজিকে বা মাউ আলোরে আলিয়াস নাকলেস মাক মনিতে এলা হ্যাঁ কে নিয়ে কাকা নিয়ে বইস ওকে তা মুজিক হতি তুলু সুয়াই লরং সুয়াই লর হুসি কান্তর আঞ্চলেক নিয়ে লাই ওকে মুজিক আছে বার বার আকারে বিতা কক তকলে নদী কাকাই হাসে লাই হাসে লাই ও গেম সিরো তো ন তকালা মুজিক তোর নেরি দামাই আমি ওসু আনসিরা ওকে নাইবে ফোর্স অন ফাতিং ই করাজ অন ফাতিং বা ওসু আন তো মাক নেবে মাক লাকন তাও না পাদরে নেবে মাক ফোন ডাউক ইতে হতো কম্পানিয়া আকি ইতে হতো কোম্পানি ফেলে দাও খেতান ডিজাস্ট্রে লিলিউ ইহা বাউকাউ লিলিউ স্ট্রাডা ফোন বা নেবে মাকলাকন মারমাক নি বিবি আতান দিয়ে কাতুতা মারমাক নি বিবি আত লিফুয়ান নেবে কোরাজেনা ফাতিম বা ফ্যামিলি সিরোত ইয়া তুফান মাইতান মাম ওকে এই ফুই মানে মেসাজে মাই দের পেন্টে রে ত্রাই মামু ফলতে মেসাজে রে তাম হুসে বেবি এ হনে বেবি ফালি হনে বিং মা বিফিয়া স্কুল পা বল ফালি বেবি মানে বানাতি তাবেলা মুজিকে সেলিং কু কিরি কানা লাগি তাই পিম্বা রাই মামু ফালি হাওয়ারে অনসা মা হনে বিং হাওয়ারে অনসা সেলিং কু কিরি কানা হো চেকলাই সেলিং কু কিরি কানা ada atau tolo tidak ada selingku oi selingku selingku itu indah usi dia dia berarti terus hauliba atau elani salam ba kolege siru tu haula tem ide puri de salam saudara sebaik tahu tu ane bi ha musika preparat fc ekonomi lain ane bingku selingku kirikan oh yang di post internet tidak be internetnya live teleponnya dia mas oh yang be komputer ini error rela entam am sidak kadi entam sidak bel perpara musik apa lu nabi di school pak ya nabi insya allah musik sih lu kita nabi lagi live dot corang oke bono mau tuh dalam musik ramai hau niya ti tiho tiho ti ti titulu itarua ho familia husi feel niya itu ruah ho familia niya oke dia mas musik ini fuing hau be